0: ইষ্টানো আশা ভোসলে আজও আওয়াজ তুমি এক্লো শঙ্কর জয়কিষণ হানি সঙ্গীত বদ্ধকেলে হেগি দশলে রজিন্দর কৃষণ আনি হানচি হি রচনা তুমি আইকলি সদাবাহার হ্যা কার্যাবলীন আনি মুখার রোহিত না ঐকুয়া লতা মঙ্গেশকর মহেন্দ্র কাপুর হানচো আওয়াজ হ্যা মুখাবলিয়া গীতা খাতলি।
1: আরে গোপি, কিউ ঠাকুর কে পয়সো কা নাশ করতে হো? হম জো হে দোনো উত্তম কলাকার, ভুল গয়ে?
2: अरे मुझे तो ध्यान ही नहीं है, उस दिन की तरह मिलजुल के जमा देंगे प्रोग्राम।
1: हाँ।
2: ताली भी पिट जाएगी और ठाकुर का पैसा भी बच जाएगा। चलो।

ইষ্টানু হ্যা আসলে গোপী হ্যা ফিল্মাতলে গীত লতা মঙ্গেশকর আর মহেন্দ্র কপূর হাঁচো আওয়াজ হ্যা গীতা খাতে তুমি আইকলো কল্যাণজি আনন্দজি হাঁ সঙ্গীতবদ্ধ কে আসলে হে গীত আর রচনা আসলি রজেন্দ্র কিষাণ হাঁচি গোপী হ্যা ফিল্মাতলে হে গীত সদাবাহার হ্যা কার্যাবলীন মোগাড়কপনো হি গীতা সদাবহর আমচা সগ্যাংচা কাজা মনান আর তনান সদাচ ইয়াদ উরতলি আর মুখার রয়েত না আশা ভোসলে হাঁচো আওয়াজ হ্যা কার্যাবলীতল্যান।